ইবো আকাশবাণী লিন কাস্তিংচরণ দেশকে ডলমানে নাসুলকুন সানাজাত ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন DHEW মিশন শক্তি গ্যা মিরু ইউথ অ্যাসোসিয়েশন তং জুংদেলা জাকমার চুই আইস হকি জংদারে টিক্রিমজিক গ্যা তং মিরু কমিউলে পোমোগুনে ফিয়া টালদিক জাতে নক ইনাঙাল তোমস পোমো সুমচি খাক লেনদে নক নুব্রা এরচোঙে বিজেপি এরচোঙে থিপা চিরিং সাংডুবে উজুক সেনাঙা থুজদে শিক কাঠোয়া জেপুন জুন বা জুর বা চিরিংয়াংচুক জেপুন জিনসকুং জুর বা গুলহাম মেদি জিনসকুং জুর বা স্তানজিন গেলেক তং বিজেপি নুব্রা রচুংয়ে থুজমিগুনে দেশিক লাদাখ উজুং আজদে শেষকুং জুন বা বিনয় কুমার সাকসেনা তং নামপা থুক জাতে নুব্রা ইউলচুং সে নাঙা তরসা খাকচান গুনিকা সুংডোস জাচেস তং তে থোয়া জুরগিয়া ফুলা জাতে নক শিলুন নরেন্দ্র মোদি তং নেদারল্যান্ডের শিলুন রোডিসন গুনে পার্লা সুংডোস জাতেস তিংনে গেলখাব নিষ্কে পারে রেলডুকসমা আস্তান পৌঁচেস গা লথুনিষ্কতে নক গেলখাব নিষ্কে ছংলাস সুংস্কুপ জথাপস ছুই শীতাপস শুক চাংমা খামসে জাপস্তস তং ইয়ন্তান গুনে নাঙা জকস্ট্রেলিকা শেত সালতেন এরিংসলা জানিয়াং খাকচান তরসা মাংপোশিগে কা জালথাত জাতে ছাদুনে ইচ্ছে কা ছাকস্তাক জাতে নক সেলনে বুৎখানে লু সুঠাক চিগে নাঙা গ্যাগার তাং নেদারল্যান্ডে পার্লা ডেল গিয়ালা লুস্তে নক মলিনচিক এসুক মলা যা

0: sna no ten na chima lkes
1: ka sle ta nyang dembe nga ta nang e amaji ha juk seno nang e na ma chaklas mangpo ji yot tro bong le ju skyo pa sane chemje se pia te ne tus bo kazuk sing nga ta pinga sa te dong le ju
0: ka sanga tok po ya no no te ne las kun chom shuk spa las kun chom shuk te nang te ke ne bas gari chuk shik ching na wa start chat na no ka sa ole
1: Ladakh se ngata gonchas kun tustang thunte changme semches tang teniyam pu ngata gonches sang kazu astonji yodna te tuspika ngata gonte no pongli ju pare ga ngata philo ne mangpu ji ngata demand chokchi ga lip sitting na te un ngata dubche sa alas par do yo amiru ga ya ngata tustu ka ngata mimang sokpa te un ngata dubs te ngata sal nyen du ga te uskur bu chimole
0: teo dup dup chukste ngata zuk choches no no dus pings te dup chukste tangches te ne dang dire ta sulma mari gonches zuk som te miro no no changma sulma nam samiro mande gula office la namches te ne te son pasana na tara dus pings te dup chukches no no kasa
1: kasa ta ngata i chu ngata sulma ji ngata chemches pia Yangata kazu singata tsempojik sala yotna tiwika ngata donglen chogushishane ngata chijingata alas ringata yongdugonju kaungata itsongata tsemzani yang barbarega yangata alas pardoja ngata yordu paunju tiso donglen ringata chijingata zagustukle
0: tisukchang yomer gnono ta demand mane marayali time time ezukchos pasan demand ta te tiktak yongata yanono magar ngata yang mangpek izuk chami rupa chemches payale gamila sang chos pa yang po yang po tenena las ma chos pa demand demand ne sabi ka mane tan nang met no no kasa
1: ta e chong ngata chaklas kun jate ka ngata nang e nanme ngata tene goncha se khak che ngata sunskyo jate no pon ju skyot pa sane ta nyerang e chok na ngata towas kes te e chok na ngata dotpas kes te tene ngata daksa chaklas jate no tene yang junuma una ইচকুন গতা জাত গোশে সিনক জুস্তে নিরাঙে খাদালম স্টোন ইয়া গতা সালা জাতে ইউডু কাউ গতা দাংদরে দুস্তং তুনতে রঙ্গো রাস বিলচে জি টপিকা ইউইক গতা কাউ ইয়ংগো স্পেলচেস স্কাপস পু জামশিক জিগস দুকতা নিরাঙে তেউ গতা জানমা শাতে ডু পংলু জু স্কিওতসানে দেমবেরাং ইচং গতা চাখলাস কুন জাদনা তেবিকানে গতা ইয়ংগো গ্যাছেন মু স্পেলচেস স্কাপস জিগ দলে
0: কাসা নো নো তে তামা ইজুগ নো কয়া নো রঙ্গো রাং স্পেলচেস পো দাং দিরে সিলচেস পো চিক পো আস্তাস তে জুকস্তে চাং গরমেন জব চিকনি থপচেস মিরু টুন সিলতে তে জুকস্তে জুকশেস পা সং তে রঙ্গো রাং স্পেল না মা ইজুগ ফায়দা দুগ নো নো ইনা কাসা ওলে
1: আসলে তুলমা জিং তা চেম জানা তে বিনা খাক মাংপু জিগো তে নো পোং নো তা তিং তা চেম জানা কাবে কা গা তা মিক্সালি গা তা নাংস্তা সব গোসানো কাউঙ্গাতা তেউ ডেমো জিক্সিন ওনলেজু টিভি কাঙ্গাতা নোটুল মিছা ওনলেজু কাউঙ্গাতা সুলমা জিঙ্গাতা সুজি গোনতে ইয়োনা তে সুলমা ওমা ডেমো চেমসে দুক জিস্তে গাতা গুশিনাল তে মানে আও গাতা চবিছি মাডিক তুক গুশিস্তে ইয়াঙ্গাতা খচি গাঙ্গাতা শেজগা ইয়ুতকান জিগা খটা হাগু ওনলেজু টিভি কাঙ্গাতা চেম জানে কাবি কাঙ্গাতা মিক্সালি গাতা নাংস্তাক সব গোসানো ওনলে
0: চামমে সং সুলবো নো গয়া নো নো সুলবে কেনে ইজুকল ডেমো ইয়ং গোসানো গয়া সুল নাজে
1: চিপিজু না কাউ গতা সুলমা ও তিনি দেম্বে গতা গ্যালা জি গতা চেমকান মো গতা মীমাংসা হাগোস দে তিনি গতা ডিমচে সং মা লাস লামো তাং ইম পো গতা ডিমচে সং ওন জু স্কুট পাজন ইরাং ইতা মিক্সাল চোস দে গতা দিরিং ই ইবেন গতা সুলমি কোর পো গতা জুস তেনো তা ডাং দিরিং গতা জুনু মাউন কাউ গতা সিচেস তাং ইম পো তিনি ই চো গতা ছাগলাস কুন রাঙ্গো রাস পেলচে সি থোক পে গা গতা জাত না তমা গ্যালা নো পিন না রাঙ্গা সুসে গতা তিনি লাকসাল জি ইউতেনো কাউ গতা জোর পি আর্টস চিকেন পাউন জু টিভি কাঙাতা ইচো কাঙাতা দুধপা ইউত না তিনি ইচো কুঙ্গাতা নিয়ম্পু সিলচেস তং নিয়ম্পু লাভস তে দুগুশেস পু তিনি চাম শিকাতা খাকজেন জিক দুক তাই নিরা নাঙি দুধপা নাঙ্গে না উনি
0: কাসা সিলচেস না নিয়ম্পু তা মা ইজুগুনো পা খাকজানি নো গয়া নো ইচো সং দুধপার কিসকে না তা দাং দিরি ঠুল না লামা মিরু গয়া না নো কাসা লামা মিরু পা তে মানে তা চাং দুধপা ইনো পা নাতা ছেম্পো তাংচেস লাচেস লাচেস
1: ছাগলা জাতি ইবিরা দুধপা স্কিস হালাম লো চোঙা জিঙা তা তিনি জিক্স